বিচু ভ্রমণ যাই যৌথর লেখা লেখা সই সব কমাই স্বগত দেবাস তুজি নাহি যাই নারক শোক নন্দ ফাই ব্রকি মন যাই গুরু।